0: হ্যালো,
1: আজ্ঞা নমস্কার।
0: নমস্কার সুবল ভাই।
1: হ্যাঁ ধন্যবাদ আজ্ঞা, আমি পরিচয় টিকে দৌছি আজ্ঞা।
0: দিয়ন্তু।
1: সুবল কুমার সাহু কহুতিনি গ্রাম পোস্ট পহন্ডি ভায়া বিজেপুর জিল্লা বরগড় আজ্ঞা। আর দোস্ত আজ্ঞা কেমতি অছন্তি?
0: ভালো আছি, আপনার মধ্যে ভালো থিবে নিশ্চিত
1: হ্যাঁ
0: ভাবে।
1: নিশ্চয় আজ্ঞা, পুরা একদম বঢ়িয়া মস্ত অছি ভগবানকর দয়ারু আজ্ঞা।
0: বরগড় জেলা সবু কার্যক্রম আপনার সব চালা কৌলে সেসব নিশ্চিত ভাবে সমাপ্ত হওয়া উপরে, যেমি কি বিল রুয়া রুই করা আন্যান্য কম কৌলে মঝিরে থাকে আপনার জন ভাইকর ঘর গোটে তৈরি হোলা সেসব কম কেমতি চালছে কুহত।
1: আজ্ঞা চাষ কাম তো প্রায় সব সরি আসলানো, রুয়া বিউড়া বি সরলানো, আর সে ফের কথা কৌলি আমার চৈতন্য পোটল কৌলে গা আজ্ঞা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ সে ভাই বি ভাল আছে, আর টিকি তার কথাবার্তা দিয়ে মানে মুহটা নি ফিটবার, বাকি কথাবার্তা হচ্ছে সে মানে হাই ব্লড প্রেসার প্যারালাইসিস টাইপ রয়ে গেল, তো বর্তমান সে ভাল আছে আজ্ঞা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আপনার মানে সাহায্য করি কি তাঙ্ক ঘরটাকু সম্পূর্ণ ভাবে করি দিয়েছেন?
1: হ্যাঁ আজ্ঞা নিশ্চয় আজ্ঞা।
0: হুম হুম হুম আর যা বি বাকি আছে আপনার নিহতি শুভেচ্ছা রহবা দরকার, কারণ যেহেতু আপনার ভাই। হ্যাঁ ঠিক,
1: আজ্ঞা আজ্ঞা।
0: আর সুবল ভাই কুহতু তবে কন শুনেবা হেলো বারিপদা কার্যক্রমরু?
1: হ্যাঁ আজ গোটে গীতটে শুনবা আজ্ঞা, আমার হিন্দি ফিল্ম র গীতটে শুনবা, বাজিগর গীতটে শুনে নেবে আজ্ঞা, টাইটেল সং টা দিয়ে দেবে।
0: বাজিগর
1: আজ্ঞা
0: কাহাকে উৎসর্গ করিয়া পাই চাহান্তি কই দিন?
1: উৎসর্গ তো প্রথমে দত্ত আজ্ঞা আপনাদের স্পেশাল ডেডিকেটে
0: ধন্যবাদ,
1: তার সঙ্গে ধন্যবাদ আজ্ঞা, তার সঙ্গে শ্রোতান কর্ণাটিকে নেমা, হরেশ কুমার পড়ুয়া, যশন্ত বৈগ, চৈতন্য পটেল, চিত্রসেন সবর, নাগু পাত্র, মনোজ কুমার পটেল, ক্ষমা সাগর সাহু, লক্ষ্মীনারায়ণ বাঘ, আহরি যেতে বারিপদা শুনুবা সব শ্রোতা গীত ডেট করে দত্ত আজ্ঞা।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাউছু, ধন্যবাদ
1: ধন্যবাদ দত্ত আজ্ঞা, রোজি নমস্কার
0: নমস্কার।

0: আজি তোম পাখে সঞ্জীবনী মন্ত্র অবতা মান পাখে সঞ্জীবনী মন্ত্র না সেইপা তোমার এত অহংকার ঠিক অছি আজি মু কচকু সঞ্জীবনী মন্ত্র শিক্ষা দিয়ে দেবে কচ
1: আজ্ঞা
0: পৌঁছি গলা সে সময় সঞ্জীবনী মন্ত্র বর্তমান শিক্ষা করবু
1: গুরুদেব
0: আজ শুয়ে।

0: আজি অভিশাপ দেউছি রে পাপী নিসুরা আজি থারু মু তোতে গ্রহণ করিবি নাহি
1: না
0: কিম্বা জ্ঞানী বিবেকী লোক মানে আজি কেহি তোতে গ্রহণ করিবে নাহি যে মানে তো সহিত সম্পর্ক স্থাপন করিবে সে মানে হেবে চোর ডকায়ত ধাতুক বিচ্ছিন্নতাবাদী আত্মবাদী চরিত্রহীন ইত্যাদি ইত্যাদি অভিশাপ দেইদেলে শুক্রমুনি তারপরে পেট ভিতরে কচ অছি এণু

হাত ছুরিকা ধরি নিজ পেট কু বিদীর্ণ করে দে ছাত্র গুরু আজ প্রাণ বলি দে এমিতি ছাত্র গুরু জগতরে এমিতিয়া গুরু হচ্ছেন বিরল ছাত্র পুনর্জীবিত উঠিলা তাপরে কচ কণ কলে সঞ্জীবনী মন্ত্র পাঠ করে মন্ত্রপুত।